0: আচার্য পর্যন্ত, সন্ত কবীর, রামভক্ত রামানন্দ, রামানুজ, শ্রী গুরু নানক, প্রভু শ্রী চৈতন্য, ভক্ত সালবেগ, ভক্ত শ্রীপুটি, বন্ধু মহান্তি, ভক্ত দাসিয়া বাউরি সমস্তে ধাই আসছেন এই পবিত্র পীঠকু। এই পীঠর, এই বড়দাণ্ডর চরণ রেণুটিয়ে মুন্ডরে মারি নিজকু ধন্য মনে করিবে, নিজকু কৃতার্থ মনে করিবে, এই ভাবনা নেই প্রতিটি ভক্ত ধাই আসছি পুরী শ্রীক্ষেত্রকু। কারণ ইয়ে পুরা পাপ ছড়া পুর, এঠিকি যিয়ে পাপ করি আসিব তার সবু পাপ দই যাব, কেড়ে বড় বিশ্বাস। সেইপাই ভাগবতরে কহিলা, মূলটি অটই বিশ্বাস কহই জগন্নাথ দাস। আপন বিশ্বাস রকি আসুচন্তি মানে নিশ্চিত ভাবরে আপনকর মনস্কামনা পূরণ হব, এউচি বিশ্বাসর কথা। বর্তমান কলিযুগরে কলিহত মানব পাখরে বিশ্বাস নাহি, অছি অবিশ্বাস এবং অন্ধবিশ্বাস। সেইথিপাই এই যে গুন্ডিচা যাত্রার আজি যে দশমী তিথিরে যে গুন্ডিচা যাত্রা হচ্ছে, এই গুন্ডিচা যাত্রা যে প্রসঙ্গটি আমি আলোচনা করুছে, ইয়ে হচ্ছে গুন্ডিচা নামে মো যাত্রা পরম পাবনী, রথযাত্রা নামে খ্যাত হেব যে অবনী। এই যে বিচার অর্থাৎ এই যে আদর্শ, এ গুন্ডিচা যাত্রা সাধারণ যাত্রা নুহে, সাধারণ মহোৎসব নুহে, এহা জগতর কল্যাণ পাই, সমগ্র বিশ্ববাসীর কল্যাণ পাই এ পবিত্র বাহুড়ি যাত্রা আজ অনুষ্ঠিত হচ্ছে। জন্মভূমিরু আজ বাহুড়ি যাবে মহাপ্রভু তাঙ্কর কর্মভূমিকু, তাঙ্কর কর্মময় ক্ষেত্রকু। সেইপাই আমার গোটে ওড়িয়ার কথা আছে যে কর রাজকার্য ছাড় পিতৃকার্য, তেণু পিত্রালয় মাত্রালয় অর্থাৎ মাতৃভূমি জন্মভূমির মোহকু আমাকে ত্যাগ করা পড়ব, ইয়ে হচ্ছে কর্তব্যর দায়, কর্তব্য কর্ম আগরে সবু তুচ্ছ। বর্তমান আজ ভগবান যে বাহুড়ি যাবে, এই বাহুড়ি যাত্রার পরবর্তী ধারা বিবরণী প্রদান করা মু মোর অনুজ প্রতিম প্রতাপ ত্রিপাঠী মহোদয় নিবেদন করুছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
1: নীলাদ্রিনাথম জগতামধীশম চিদন স্বরূপম শরণীকনাথম।

0: যায় এই কথার পরবর্তী ধারা বিবরণী প্রদান করিবা পাই মু প্রতাপ ত্রিপাঠী কো নিবেদন করুছি জয় জগন্নাথ জয় জগন্নাথ
1: পদাত পদাত শ্রেষ্ঠতম ক্রমাত পরম পাবন সিন্ধু তীরে তুজো ব্রহ্মণ রাজতে নীল পর্বত সেই নীল পর্বতরে নীল কন্দরে মহাপ্রভুঙ্কর দিব্য লীলা সবুবেলে শ্রদ্ধাড়ু ভক্তটিয়ে বর্ষ তমাম দেখুথিবা বেলে এই যে অবকাশ মিলিছি নবদিনাত্মক যাত্রা শ্রীগুণ্ডিচা যাত্রা সেথিরে সে স্বতন্ত্র ভাবরে দেখিবা পাই তার ঠাকুরঙ্কু সে ধাই আসিছি কাহিকি সে জানিছি ইয়ে হচ্ছি গোটে অবকাশ যাহা দুর্লভ আপন মানে শ্রবণ করিছন্তি জানুছন্তি যে নীলকন্দর দর্শন আউ আড়প মন্ডলর পর দর্শন কেতে পুণ্যপ্রদ আউ কেতে স্বতন্ত্র রয়েছে আড়প মন্ডপরে দর্শনর ফল বা মহাপ্রভুঙ্কর আশীর্বাদ তেবে শ্রোতাবন্ধু ইয়ে হচ্ছে মহাপ্রভুঙ্কর বাহুড়া যাত্রার বর্তমান পরিবেশ যাহা রয়েছে সূর্যদেবঙ্কর টিকিয়ে টিকিয়ে আগমন মন্দ মন্দ পবন প্রবাহিত আউ মেঘর মুক্ত আকাশ বর্তমান তেমন সমস্ত বিচরণ করুচন্তি আনন্দ উল্লাসরে সত যেপরি তাঙ্কর মনর ঠাকুর মনুয়া ঠাকুর আউ কিছি সময়র যে অপেক্ষা পরে সেমানে সেই ঘণ্ট ঘণ্টার নিনাদ শ্রবণ করিবে আউ নিজকু ধন্য করিবে কহিবাকু গলে নবদাহ ভক্তির স্রোত বর্তমান প্রবাহিত হচ্ছে শ্রীক্ষেত্রে এই বড়দাণ্ডরে আউ সেই স্রোতরে অবগাহন করুছন্তি সমস্ত শ্রদ্ধাড়ু ভক্ত মানে আপন মানে জানন্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সখ্যমাত্ম নিবেদনম কোন বা অভাব অছি এটি শ্রবণ করুছন্তি মহাপ্রভুঙ্কর কথাকু বন্দনা করুছন্তি মহাপ্রভুঙ্কু অর্চনা করুছন্তি সেবায়ত মানে 119 প্রকার সেবা বিশেষ করে গোষ্ঠীগত সেবা এই উৎসবরে এই স্বয়ং লীলারে শ্রীগুণ্ডিচা যাত্রারে অর্পণ করা যায় গোটিয়ে কিছু কম রহিব না সেবা তেণু শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম আউ সমস্তে চিন্তা করুছন্তি সেই জনার্দন প্রভু তুম শ্রীমুখ কেতবেলে আমি দেখিবু এই প্রকার কহিবাকু গলে এ নবধা ভক্তির যে পবিত্র জলরে পবিত্র অবগাহন করুছন্তি শ্রদ্ধাড়ু ভক্ত মানে মনরে উল্লাস উদ্দীপনা আমি স্পষ্ট ভাবরে বারি পারুছু মনর অবস্থাকু শ্রদ্ধাড়ু ভক্ত মানে কেউ মানে কহুছন্তি আমি শ্রীমন্দিরকু টিকে বর্তমান রহিথিব স্বতন্ত্রতা থিব বর্তমান দর্শন করিবা পাই তেণু শ্রীমন্দিরকু চালি যিবা প্রথমরে আউ কেহি কেহি ভাবুছন্তি আমি আড়প মন্ডপ আড়কু যিবা আমি জায়গা টিকে ঠিক ভাবরে পাইগলে আমি মহাপ্রভুঙ্কর পহণ্ডি দর্শন করিবা রথটলারে মধ্যে ভাগ নেবা এই প্রকার মনর কথাকু কিয়ে বুঝিব তেণু ধীরে ধীরে সহস্র সংখ্যারে আম কেন্দ্র আগরে শ্রদ্ধাড়ু মানঙ্কর যে সমাগম সেথিরে আমি মহাপ্রভুঙ্কর দিব্য লীলাকু বারি পারুছু প্রভু কেতে মহিমাময় ঠাকুর আপন প্রকৃতরে আপন মানুষ পরি যদি লীলার করিনথান্তে মানুষ মানে এতে আগ্রহ করিনথান্তে খোলা বড়দাণ্ডরে ঠিয়া হই খরা বর্ষাকু সমস্ত প্রকার শীত কাকরকু কষ্টকু সহিবারে এ ভক্ত কেবল আপনক দর্শনকু গুরুত্ব দেউছি বর্তমান আম কেন্দ্র আগরে অনেক যে স্বেচ্ছাসেবী দল মানে সেমানে তাঙ্কর স্বতন্ত্র ভাবরে যাউছন্তি শৃঙ্খলা রক্ষা করিবা পাই ভক্ত মানুষ সেবা যোগাই দেবা পাই 380 প্রকার যে সেবা সংস্থা মানে স্বেচ্ছাসেবী সংগঠন মানে ইয়ে বড় যাত্রাকু আধাই আসিছন্তি সেবা যোগাইবা পাই শ্রী মহাপ্রভুঙ্কর মহিমা সমস্তঙ্গ উপরে কাহিকি ন হইব তেণু এই যে কুয়া যায় আমার গোটে কথা শুনিবাকু ভজনরে আমি পাইছু থকা মন সাল জীবা সকা নয়ন দেখিবা শঙ্খনাভি মণ্ডলরে বেনি নেত্র পখাড়িবা বেনি নেত্রকু নয়ন যুগলকু পখাড়িবা অর্থ খেলন করিবা বা পাপমুক্ত করিবা সেই লোতক ধার টিকে মহাপ্রভুঙ্ক প্রেমাশ্রু আমি অজাড়ি দেই মহাপ্রভুঙ্কু দিব্য স্নানরে স্নান প্রদান করিবা। ইয়ে হচ্ছে ভক্তর মনোবাঞ্ছা। সে জানিছি এ বড়দাণ্ডর মাহাত্ম্যকু, সে ছোটবেলু শুনিছি মহাপ্রভুঙ্কর কথাকু। এই প্রকার ভাবময় পরিবেশ বড়দাণ্ডরে বর্তমান কেতে প্রকারর ভাবকু সাউটিবা পাই শ্রদ্ধালু মানে একত্র হইছন্তি।
0: এ পরিবেশ ভিতরে আপন আজি বাহুড়া যাত্রা অবসরের কোন অনুভব করছেন আমি শ্রোতা বন্ধু মানুষ শুনেবা কহবা।
1: আমি যে কথা আলোচনা করুলে সমস্ত ভিতরে গোটিয়ে উদ্দেশ্য, কেতবে আমার প্রিয় ঠাকুর জগন্নাথঙ্কর সান্নিধ্য আমাকে মিলিযিব, তেণু কেতে পাখ সেমানে হয়ে পারিবে, আড়প মণ্ডপ পাখক হেউ কিংবা শ্রীমন্দির আড়ক হেউ, উভয় পটকু ভক্ত শ্রদ্ধালু মানে ধাইবার লাগিছন্তি।
0: দেখন্তু এই ছকটা না হচ্ছে বড়গণ্ডি, যে মালিনী নদী ছিলা, যে মালিনী নদী তিনি দুই ভাগ করুতলা, গোটে পটরে তিনি রথ, আর পটরে তিনি রথ রহুতলা, আমি সেই জায়গায় অছে বড়শঙ্খ বড়গণ্ডি। এ না রু জনা পড়ুছি এখানে নদীটি ছিলা, নদী কিভাবে ভাবে পোতা হাইকিরি আমার তিনি ছ রথ পরিবর্তে তিন রথ হলা, এবং বর্তমান বড়দাণ্ড তিন কিলোমিটার ব্যাপী, যে শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির, গুণ্ডিচা মন্দিরর শ্রীমন্দির দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী যে বড়দাণ্ড, এই বড়দাণ্ডের যে তিন রথ যাচ্ছেন এবং তিন রথ আসুচার, ইয়ে যে ষোহল চৌদ বার বয়ালিশ যাচ্ছি বয়ালিশ আসুচি বয়ালিশ, যে চৌরাশি লক্ষ জীব দিয়ে যে দুর্লভ মানুষ পাইছে তাকে কেবে হতাদর করে দেওয়া উচিত নুহে।
1: চৌরাশি লক্ষ জনি মুক্ত পাইবা পাই
0: মুক্তি হওয়া পাই
1: দিব্য রথত্রয়ের দর্শন। আমি ইতি অবসরে আমার শ্রোতা বন্ধু মানুষ গোটে সূচনা দেউছু, যেউমানে মহাপ্রভুঙ্কু জানিবারে কিছু আগ্রহ রয়েছে, প্রশ্ন আপনমানকর রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বররে আপনমানে যোগাযোগ করে পারিবে। আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি মনে রাখন্তু 8895254200। আউথরে কই দেউছু 8895254200, এই নম্বরে আপনমানে সম্পর্ক করে পারিবে। শুনুলে আপনমানে 84 লক্ষ জনিরু মুক্তি পাইবা পাই ভক্ত এটি মহাপ্রভুঙ্কর আশীর্বাদকু কামনা করি থায়।
0: কি না এই জন্ম আউ মিলিব কি না মিলিব আমি জানিনে, তেমন রক্ত মাংস দেহধারী মানুষ প্রত্যেক বেলে আশা করে যে মতে আউ পুনর্জন্ম ন মিলু, কারণ যাহা আচার্য শঙ্কর কইতিলে, জগতগুরু শঙ্করাচার্য কইতিলে, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম,
1: যে কথা কুয়া যাইছি যদি মানব জন্মে এই লাভ যদি গোবিন্দে করে ভাব, তেণু স্বয়ং গোবিন্দ যেতবে স্বয়ং জগন্নাথ যেতবে আসিছেন ভক্তর নিকটকু বড়দাণ্ডকু, সিয়ে কাহিকি এ সুযোগকু হাত ছড়া করিব, তেণু তার ভক্তি কৈবল্যকু ভক্তি পসরারে সিয়ে মহাপ্রভুঙ্কু বান্ধিবা পাই চেষ্টা করুছি, এবং মহাপ্রভুঙ্কু সেবা করিবা পাই মহাপ্রভুঙ্কু আখি খোলি প্রাণ ভরি সিয়ে এই যে দর্শনর পরিবেশকু সিয়ে নিজর করিবা পাই আজ গোটে সম্পূর্ণ সুযোগ পাইছি শ্রদ্ধালুটিয়ে, না আপন কোন ভাব নাই
0: সেই তাই সত্য, কারণ বর্তমান পাগ আগ ভলি রথযাত্রার যে আমি দেখুলে মুষলধারার যে বর্ষা সতেমি চারিমেঘ হয়েছিলা, আজি তার বিপরীত আজি সেসব জিনিস নাই, মুক্তাকাশ ভাবে রয়েছে, যদিও আকাশ মেঘাচ্ছন্ন অথাপি লোক মানে আনন্দরে যাচ্ছেন আসুচার প্রভুঙ্ক সমর্পিত হয়েকি, যে অনুভব নেইকি আসছেন সেই অনুভব তাঙ্কর পূরণ হোক।
1: 4 ফুটর রথ বর্তমান কিছু শ্রদ্ধালু সেমানে এই আমার বড়গণ্ডি ছক নিকটরু ঘণ্ট বজেই বজেই আড়প মণ্ডপ আড়ক গুণ্ডিচা মন্দির আড়ক বর্তমান যাত্রা আরম্ভ করছেন, কোণ কহবে
0: সবু রথ ছোট বড় কিছু নাই, ভগবানক পাখরে সমস্তে সমান, সাম্যবাদ সমাজবাদ মানববাদ এই তিনটা বাদ যেত একত্রিত হয়ে যাচ্ছি সেতবে এ বিচারধারা, সেতবে এ বিচারধারা প্রত্যেক ভক্ত মানে অনুভব করছেন বর্তমান এই প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী কথাকে আগেই নেওয়া পাই আমি যা প্রথম কেন্দ্রক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
2: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রোতা বন্ধু আপন মানে দ্বিতীয় কেন্দ্রর ধারা বিবরণী শুণুলে, এই যে ছোট রথ বড় রথ এই যে বিচার আসুচি, রথরে কোণী ছোট বড় নথায়, এবং যাহার সামর্থ্যক দেখি মহাপ্রভুঙ্কর এই বড়দাণ্ডরে সমস্ত রথটিয়ে গড়াইবাকু চাহান্তি, ଏବଂ ସେଇଭଳି କେହି ଜଣେ ଭକ୍ତ ଗୋଟିଏ ଛୋଟିଆ ରଥ ତିଆରି କରିକି ବଡ଼ଦାଣ୍ଡରେ ଆଣୁଛନ୍ତି, ସେଇ ଦୃଶ୍ୟ ଆମର ବିବରଣୀଦାତାଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ପଡ଼ିଲା।

0: মহনীয় রূপ ধীরে ধীরে পাদক ভুন্ডন করি বলিয়ার ভুজ শশাঙ্ক ধবল নাহি পটান্তর কামপাল তোর নাম অতি বলরে বোলাউ দুই বলরাম নীলগিরি বাসি তু অটু নীলাম্বর কৃতান্তক বলি তোতে কহন্তি অমর হে প্রভু এ ক্ষেত্রর ক্ষেত্রাধিপতি জগন্নাথঙ্কর আপন হচ্ছে শ্রবণ শক্তি সমস্ত প্রাণী মানঙ্কর অলি গুহারি আপনি শ্রবণ করে থাকে সেই শ্রবণ কর্তা সে আর্ত সমস্ত দুঃখকে হরণ করুথিবা হর্তা বর্তমান যাচ্ছেন চারমাল উপরকু ঘণ্টুয়া মানে মধ্যে নানা ভঙ্গিরে নানা ঢঙ্গিরে ঘণ্ট বজাউছন্তি আর পাট ডর ধরিছন্তি সেবক মানে আর তাহিয়া মস্তকরে এবে মধ্যে সুন্দর ভাবরে রঙ্গনি ফুল শ্বেত ফুল দুর্বা তুলসী এবং বিভিন্ন সোলরে সুসজ্জিত হইতেবা বাউশ কাঠি এবং যে পাতরে নির্মাণ করা যাইতেবা নিখুণ কলাকার যে কার্যর যে রূপ সে তাহিয়া এবে মধ্যে প্রভুঙ্কর মস্তকরে রয়েছে আর অতি সুন্দর ভাবরে প্রভুঙ্কর সমর্পিত সেবা করিবা পাই আগবর হইছন্তি সেবক মানে পাট ধরি বন্ধা যাইছি তাঙ্কর যে সেনাপটা বন্ধা যাইছিলা সেই যে সেনাপটারে যে বউল গছর কাঠ তাহারি উপরে বান্ধি ধরিছন্তি সেই দইতা পতি মানে সেই ডোরকু আর ধীরে ধীরে প্রভু পাহুন্ড পহুন্ড পকেই যাউছন্তি তালধ্বজ রথকু আর মা সুভদ্রা যাহাঙ্কর ছত্রী হচ্ছে লাল এবং যে হলদিয়া রঙ্গর যে ছতি সেই মা সে ছতির মাধ্যমে আলোট চালিছি চামর চালিছি বাজা বাজুছি ঘণ্টুয়া মানঙ্কর ঘণ্টর ঘণ্ট ঘণ্ট নাদ মধ্যে চালিছি সেই নাদর তাড়ে তাড়ে মা সুভদ্রা মধ্যে নন্দী ঘোষ রথর বাম পার্শ্ব দেই আসিবে বর্তমান পদ্মধ্বজ রথকু পদ্মধ্বজ রথরে বিরাজমান করিবে আউ এপটে বিভিন্ন নৃত্য করুছন্তি নানা রঙ্গর নৃত্য অপেক্ষা করিলে পহণ্ডি হব সেই নৃত্যর তাড়ে তাড়ে প্রভুকে মধ্যে তাঁকর নৃত্য সেবাকে অর্পণ করিবে কুনি কুনি কলাকার মধ্যে মধ্যে কিয়ে বাহুকু অর্ধ বাহু করিছন্তি কিয়ে উর্ধ বাহু করিছন্তি কিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করুছন্তি কিয়ে শ্রদ্ধা বালিরে ধূপটিয়ে দেই মধ্যে প্রভুঙ্ নিকটরে সেবাকে অর্পণ করুছন্তি কাদম্বরী রসকু পান করি মদবত্ত ঠাণিরে বড় ভাই বলিয়ার ভুজ বর্তমান তালধ্বজ রথকু সুন্দর ভাবরে আগকু আগকু বড়ি যাচ্ছি তালধ্বজ রথর সেই মণ্ডপ যে কাঠ মণ্ডপ তাহলে মণ্ডন করিবে কোলমণ্ডন করিবে মা সুভদ্রা সেপটে আসি যাচ্ছি
1: নমস্তে ডক্টর নন্দী গোটে কথা আপনার দেখুন আমার যে ঘণ্ট বাদক মানে ঘণ্ট বাদন করছেন তা সহিত যে দইতাপতি মানে নেইকি যাচ্ছেন মহাপ্রভু তার গোটে কৌশল অছি এবং মু দেখুছি যেতক দইতাপতি নেইকি যাচ্ছেন মহাপ্রভু সেতিরু কেই গোটে দুর্বল পতলা নাহান্তি সবু বপুষ্মান বপুষ্ঠ বলশালী সেমানে এবং সেমানে মধ্যে মহাপ্রভু মহাপ্রভুঙ্কর মু দেখুছিলি মহাপ্রভুর যেতবে চারমাল চলেছিলে তাঁকর উচ্চতা পাখাপাখি আট ফুট খণ্ডে হব কাইকি জনে লোকঠু সে আহরি তিন ফুট উপরে রুচান তেমন আট ফুট উচ্চর এ বিগ্রহকু নেওয়া যে প্রকার বল যে প্রকার সামর্থ্য দরকার সে সামর্থ্য এবং বল এ দইতা মানক ভিতরে অছি এবং এ দইতা মানক ভিতর মধ্যে বাছি বাছি যে মানে পারিবে সে কামকু সেমানে সে ক্ষেত্রে নিযুক্ত হচ্ছেন এটা গোটে বড় কথা
0: পছপটু কিয়ে নিজের পৃষ্ঠভাগকু আউ দিয়েছি প্রভুঙ্কু আউ কেতজন ব্যক্তি যিকি তাঙ্কর যে ডোরকু মধ্যে ধরিছন্তি সন্তর্পণরে পুনি পাট ডোরকু ধরিছন্তি আর সুন্দর ভাবরে দেখুন সে পাট ডোরটা যেতবে পহণ্ডি হোথিলা তা প্রভুঙ্কর পছপটে থিলা এবং সেবক মানে তাকে পছপটুয়া টাণুলে যেতবে উপরকু চড়ুচ্ছে চারমাল সে পাট ডোরিটা বর্তমানে প্রভুঙ্কর সম্মুখ ভাগকু চালি যাইছি আর সম্মুখ ভাগরে ধরিকি তাঙ্কু ভিড়ি ভিড়ি নৌচন্তি অতি সুন্দর ভাবরে আর এপটে মা আসুছন্তি ত্রাহিমা পদ্মপত্রাখি কাত্যায়নী নমস্তে বলদেবস্য ভগিনী সুভদ্রা বরদাম শিবাম শিবা শক্তির সংযোগ কারণ।

এবং সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থলী হচ্ছে এই শ্রীক্ষেত্র। জনমানসরে জগন্নাথ ধর্ম, জগন্নাথ সংস্কৃতি সমস্তঙ্কু আপনে নেইছি, সমস্তঙ্কু নিজর করে নেইছি। এবং এই জগন্নাথ মহাপ্রভুঙ্কু যেতবেলে আমি দেখু যে জনে সবর দেবতা, দারু দেবতা, এবং দারু মূর্তিরে যেতবে মহাপ্রভু সমগ্র বিশ্বকু দর্শন দেউচন্তি, সমগ্র মানব জাতিকু জ্ঞান দেউচন্তি, প্রজ্ঞা দেউচন্তি, বিচার দেউচন্তি, এবং সেভাবে দেবতাঙ্কু দেখিবা পাই সমস্তঙ্ক ভিতরে উৎসুকতা, সমস্তঙ্ক ভিতরে আগ্রহ। কারণ বিভিন্ন জাতি বর্ণ ধর্ম সম্প্রদায়ের নির্বিশেষরে মহাপ্রভু একমাত্র হচ্ছেন সত্য সনাতন পরমব্রহ্ম, দারু ব্রহ্ম। এই দারু ব্রহ্মঙ্কর পাবন যাত্রাকু, গুণ্ডিচা যাত্রাকু, বাউড়ি যাত্রাকু বর্তমান আগেই নেওয়া পাই মু বর্তমান প্রতাপ ত্রিপাঠী মহোদয়ঙ্কু নিবেদন করুছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।

0: অনুকূল পরিবেশ সৃষ্টি হুয়ে ও এই তিনোটি রোগের প্রাদুর্ভাব বড়ি যায়।
1: এথির রক্ষা পাইবা ঘর চারিপাখে ও ঘর ভিতরে কৌশি স্থানের সাত দিন অধিক সময় পা জমি রহবাক দিও না।
0: পাকে ধরি রক্ষা ভঙ্গা ডবা সড়ে অব্যবহৃত হাঁডি টায়ার আদি নষ্ট করে দিও।
1: ঘর পাখর বণবুদা সফা করতু।
0: নাল নর্দমারে ও খালুয়া স্থানের জমি রুথা পাড়ে মশা নিরোধক ঔষধ পকাইবাক স্বাস্থ্য কর্মচারী বা পৌর কর্মচারী সহায়তা করতু।
1: দিন হেউ বা রাতে শোবা বেড়ে মশারি ব্যবহার করতু।
0: যথাসম্ভব অধিক ঢাঙ্কিবা ভলি পোশাক পিন্ধন্তু।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।
2: আলুমিনিয়মর শক্তিরে দেশর প্রগতি, মহাপ্রভুঙ্ক আশীর্বাদরে সভিঙ্ক সমৃদ্ধি। বাহুড়া যাত্রা ও সুনাবেশ অবসরের নালকো পক্ষরু হার্দিক শুভেচ্ছা।
3: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রোতা বন্ধু, বর্তমান বড় ঠাকুর বলভদ্রঙ্কর তাড়ধ্বজ রথ টণা আরম্ভ হয়েগলা এবং যেটি রথ লে সেইটু পাখাপাখি 20 হাত পর্যন্ত রথ চালিগলে এবং টণা চালিছি। আমি দেখুছু বহু বরিষ্ঠ পদাধিকারী এবং রাজ্যের পুলিশ ডিজি সমেত বহু বরিষ্ঠ পদাধিকারী সে রথ দৌড়ি ধরিকি টাণুচার এবং রথ যাবার মধ্যে কিছু অসুবিধা হোনি। মনে হচ্ছে সত্যি যেমি বড় ঠাকুর অপেক্ষা করে কেতবে রথ দৌড়ি দোচা হব এবং ভক্ত মানে তাঁর রথক টাণিকি নেবে তাড়ধ্বজ রথক। বহুত সুন্দর ভাবে রথ আগক আগক অগ্রগতি করছেন, আপনার তো জাঁচান রথ যাওয়া যে সরদা বালি, সে সরদা বালি তো আজিকাল কংক্রিট হয়ে যাই, তা উপরে বালির আস্তরণ টিকে টিকে পকা হয়েছে সরদা বালির, তাকে ভ্রম সৃষ্টি করা বা সরদা বালির রূপ দেওয়া। তেমন রথ যাবার কিছু অসুবিধা বি না, যেটি রথ ঠিয়া হয়েছিল সেই জায়গার টিকি বালি লা, তাপরে বালির আস্তরণ টিকে টিকি কমি কমি যাচ্ছে। আগক আগক রথ যেতে বড়বে দেখবে ধীরে ধীরে রথ টাণবা আহরি সহজ হয়ে যাব। তেমন যে চারিটা বেড়ে রথ টণা হবার বিধি ব্যবস্থা বা নীতি নির্ঘণ্ট হয়েছিল তাঠু পাখাপাখি অধঘণ্টা 35 মিনিট বিলম্বরে রথ টণা আরম্ভ হয়েছে। এপটে মা সুভদ্রাঙ্ক রথরে চারমাল খোলা হয়ে সারা, প্রভু জগন্নাথঙ্কর নন্দীঘোষ রথরে ঘোড়া যচা চালিছেন। তেমন এইভাবে ভাবে রথযাত্রার সমাপন পর্যায়ের আমি উপনীত হলু ধীরে ধীরে। আপনার জাঁচান এই রথযাত্রা দেখা বা রথযাত্রার অংশগ্রহণ করা যে লোক ভিতরে বা শ্রদ্ধাড় মানুষ ভিতরে যে ব্যাকুলতা এবং আকুলতা, সে আকুলতার এইটা হচ্ছে সবুঠু চরম মুহূর্ত। আপনার জাঁচে রথযাত্রা ভিতরে দুইটি কথা হচ্ছে সবুঠু গুরুত্বপূর্ণ। গোটিয়ে হচ্ছে পহণ্ডি, মহাপ্রভু মানকর পহণ্ডি, যে পহণ্ডি দর্শন করা লোক ভিতরে বহুত ভাক্তিক আবেগ থাকে, এবং দ্বিতীয় হচ্ছে রথ টণা। এবং রথ টণারে সমস্ত ইচ্ছা কেমিতি আমি রথকু টিকে টাণি দেবু এবং রথ দৌড়ি টিকে ছুঁই দেবু, এই যে বিশ্বাস এবং পরম্পরা ক্রমে লোক ভিতরে এই যে বিশ্বাস দৃঢ়ীভূত হয়েছে, সেইপা লোক মানে এত সমবেত হয়ে যাচ্ছেন রথ টাণবাই। তথাপি বড় আনন্দর কথা যে কৌশি বিশৃঙ্খলা নথাইকি এপর্যন্ত নির্বিঘ্নরে সবু কাম সমাপন হয়েছে। আকাশের মধ্যে টিকি মেঘ দেখা দেওয়া, আমি যে সরদা বালি কেন্দ্রে বসিছু আমার পছপটক বা আপনার তাকে কইপারতি দক্ষিণ দিগ হলে এটা পশ্চিম দিগ হব, পশ্চিম দিগরে টিকি মেঘ অনেক এবং মেঘ মধ্যে টিকে টিকে কেতবে বিন্দু বিন্দু জল পকাউন যেটা জল সিঞ্চন বলে আমি কইপার, বর্ষা নুহে ইয়ে যেটা লোক আশ্বস্ত করছে কিছু অসুবিধা নাই। বর্ষার সম্ভাবনা তো বর্তমান যা জনাপড়ছে বর্ষার সম্ভাবনা না, রথ টণা সরিবা পর্যন্ত বর্ষা মধ্যে নহেপারে, বর্ষা না, টিকি সুন্দর পবন হচ্ছে, আকাশে সেমতি কিছু ভয় সৃষ্টি কলা ভাই মেঘ না। তেমন আমি ভাবুছু এই রথ টণা কার্যক্রম সুরুখুরে সমাপ্ত হব। রথযাত্রার যে তিনোটি অঙ্গ, গোটিয়ে কথা সকালে আমি আলোচনা করুলে, গোটিয়ে হল শ্রীগুণ্ডিচা যাত্রা, গোটিয়ে হল আড়প মণ্ডপের অবস্থান, আউ গোটিয়ে হল যে বাহুড়া যাত্রা। এই তিনোটি অঙ্গ যে দর্শন করে পারে তাঁকর তো মহাফল হব, মহাপুণ্য অর্জন করবে সি, এবং তিনোটি অঙ্গর যেকোন অঙ্গ দর্শন কলে মধ্যে কিছু কম ফল হব না, এ প্রকার কথা আমার শাস্ত্র পুরাণ মানকরে কুয়া যাইছি। জগন্নাথ হচ্ছেন ସମନ୍ୱୟର ପ୍ରତୀକ।

আজি সন্ধ্যা 6:10 মিনিটে শুনবে আদিবাসী গীত কার্যক্রমে মুন্ডা গীত পরিবেশন করছেন রাজকুমার মুন্ডা ও তাঙ্কর সাথী মানে। রাতে 7:02 সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ, রাতে 7:25 জেলা হালচাল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রম, এতে শুনবে বর্ষা দিনিয়া পনিপরিবারে খত সার পরিচালনা, রোগ পোক নিয়ন্ত্রণ ও হরমোনর প্রয়োগ, এ সম্পর্কে প্রার্থনা মহান্তি কথাবার্তা। রাতে 8:00 সংসদ সমীক্ষা রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। রাতে 8:15 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুনবে। রাতে 9:15 স্পটলাইট রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। আজ রাতে 9:30 শুনবে খেল জগত, এতে ফিফা বিশ্বকপ 2026 এক সমীক্ষা, এ সম্পর্কে বিরজা হোতাঙ্ক সহ কথাবার্তা শুনবে। এবং রাতে 10:00 শুনবে নাটক ভক্ত বালিকা দাস, রচনা ডক্টর ব্রজমোহন মহান্তি, প্রযোজনা গোপবন্ধু চৌধুরী, সঙ্গীত রাখাল চন্দ্র মহান্তি। রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর। এথিলা চলিত অধিবেশনরে আম কেন্দ্রর প্রসারিত হওয়াকু থাকা কেতেক কার্যক্রম সম্পর্কিত সূচনা।

0: বাড়ানো উপরে গুরুত্ব দিয়া যাইছি। বিকশিত ভারত গ্রাম রোজগার ও আজীবিকা মিশন যোজনার প্রভাবশালী রূপায়ণ পাই জিলাস্তরীয় আন্তঃ বিভাগীয় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রামাঞ্চলের রোজগার সৃষ্টি, স্থায়ী সম্পদ নির্মাণ এবং কৃষি সহ উদ্যান কৃষি, মৎস্যচাষ ও জলসেচনের বিকাশ উপরে আলোচনা হয়েছে। জাতীয় মৎস্যচাষী দিবস অবসরে বৌদ্ধ জেলা মৎস্য বিভাগ পক্ষের বায়োফ্লক সমেত আধুনিক মৎস্যচাষক প্রোৎসাহন দেওয়া মৎস্যচাষী ও মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠী সহায়তা বণ্টন করা বৈজ্ঞানিক পদ্ধতি ও সরকারি যোজনার সদুপযোগ মাধ্যমে আয় বৃদ্ধি উপরে গুরুত্ব দিয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সময় মধ্যে পেনশন ও অন্যান্য অবসরকালীন প্রাপ্য প্রদান নিয়ে জেলাস্তরীয় সমীক্ষা বৈঠক হয়েছে। বিচারাধীন পেনশন, গ্রাচুইটি এবং অন্যান্য মামলার অগ্রগতি সমীক্ষা করা শীঘ্র সমাধান সম্পৃক্ত অধিকারী নির্দেশ দিয়েছে। জেলা হালচাল আজ এতকি, আসন্তকালি জেলা হালচাল শুনবে কটক জেলা সম্পর্কে।
1: শুনেছিলে জেলা হালচাল। কার্যক্রম শুনেছিলে রিলে কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর। বর্তমান সময় রাতে 7:30 মিনিট। প্রচার করুছু কৃষি সংসার কার্যক্রম।

0: শুনলাম গো বুই,
1: বঢ়িয়া লাগলা গো বু।
0: আজ কম্পটে দিন একা গো, উজল পখর দশমী, অষাঢ় মাসর বাহুড়া যাত্রা, পুরখা লোক পরে আজের দিনকে টাকে কিরে রহিতেছন মহাপ্রভু পরাঞ্চলে। আজ দিনে উড়ি যাতা বেলে আমকো মুক্তি মিলি যাতা বলিকিরি কম্পটে কথায়।
1: হ্যাঁ তো
0: যে মনু না কা হলা যে করল তুমি
1: শুন তো বউ, সে পনিপরিবা এথর দুইটা চাষ করুছে বল, বলে চিন্তা লাগুছে কেনতা কর্মি কেনতা সে মাইট কে কাণা কর্মি কেনতা লগামি। সে লহ জাতিয়া নুয়ে কে, সে কাকের হেলা ফের কুন্দ্রু
0: হ্যাঁ,
1: বলে চিন্তা লাগুছে এটা কেনতা কর্মি বলি।
0: হ্যাঁ তো বেড়ি আমার চিন্তামণি দাদা থাও থাও, তুমি ফের চিন্তা করব। ও আমার চিন্তা দাদা আজ্ঞা গোটেকে ডাকিয়ে আনছন, ই পাক রাখকে জানি কিনা বর্ষা দিনিয়া লহ জাতীয় পনিপরিবা যদি চাষবাস করুছু আমি কেন্দা করি হেতি খত সার দেমা, কেন্দা করি আমি ইটা পাইন কাইন কেন্দা দেমা, রোগ পোক দাউনু কেন্দা আমি সেটাকে আয়ত করমা।
1: ও বলে শুনলে বড়িয়া,
0: আহুরি শুন।

0: শ্রোতাবন্ধু নমস্কার। এক চমকপ্রদ ফুটবল বিশ্বকপ শেষ হয়েছি। ফিফা ফুটবল ফাইনাল ম্যাচটি নিউইয়র্কর নিউজার্সি স্টাডিয়ামে জুলাই 19 অনুষ্ঠিত হয়েছিল স্পেন এবং আর্জেন্টিনা মধ্যে। আর্জেন্টিনা পাই খেলুলে অধিনায়ক লিওনেল মেসি, যাহা এ সময়ের শ্রেষ্ঠ খেলাড়ি বলে বিবেচনা করা যায়। অনেক খেলপ্রেমী আশা করে যে পুনশ্চ আর্জেন্টিনা চম্পিয়ান হব। তেবে স্পেন ঘন ঘন আক্রমণ এবং দুর্বল কাউন্টর আটাকে আর্জেন্টিনা ফাইনালে হারি রনর্স অপ হয়েছিল। এথর চম্পিয়ান স্পেন 1-0 গোলে আর্জেন্টিনা হরাইলা। ফ্রান্সকে 6-4 গোলে ইংল্যান্ড হরাই তৃতীয় স্থান অধিকার কলা। শ্রেষ্ঠ খেলাড়ি ভাবে স্পেনর মিডফিল্ডর রোড্রিঙ্কু গোল্ডেন বল, ফ্রান্সর স্ট্রাইকর কিলিয়ান এমবাপেঙ্কু গোল্ডেন বুট, স্পেনর গোলকিপর উনাই সিমনকু গোল্ডেন গ্লোভ এবং স্পেনর যুব খেলাড়ি পাউ কুবারসিংকু শ্রেষ্ঠ যুব খেলাড়ির পুরস্কার মিলিছি। তবে এর বিস্তৃত বিবরণী আমি জানিবা। আম সহিত অছন্তি বিরজা শঙ্কর হোতা। স্যার, আপনাকে আম কার্যক্রমকু স্বাগত করছু। নমস্কার।
1: নমস্কার।
0: এথর 32টা দেশর বড়িকি 48টা দেশ ফিফা বিশ্বকপরে ভাগ নেলে। 32-48 হলে তা দ্বারা খেলার মান বড়িলা না কমিলা?
1: মানরে কিছু ফরক না, কারণ স্ট্যান্ডার্ডে কিছু ফরক পড়িনি, মানে সেই স্ট্যান্ডার্ড সেই বজায় রয়েছে।
0: কেমিতি?
1: দেখুন, স্ট্যান্ডার্ডকে তো ব্যাখ্যা করি হবনি না, কিন্তু কথা হচ্ছে যে যে দল কেবে খেলি নথিলে সেমানে আসিকি বহুত ভালো খেলে দেখেছন্তি। তো সেমানে কেতে ভালো খেলুছিলে তো আমি জনা পড়ু নথিলা। তো সেটা স্ট্যান্ডার্ডটা কপরে বড়ি যাইছি, কিন্তু তাঙ্কর উন্নতি মানে উন্নত স্ট্যান্ডার্ড ফলরে বড়িছে এটা নহ।
0: অনেক দেশ যে প্রথমথর পাই খেলিলে সেটি দেখা গলা যে সেমানে বাহার দেশর খেলাড়ি আনিকি খেলাইছন্তি।
1: হ্যাঁ, তাকর তাকর সিটিজেনশিপ রুল সেমতি থিব আউ।
0: আজ্ঞা।
1: সে দেশরে আউ।
0: আজ্ঞা।
1: কো গুড়ে দেশ মনে পড়ুনি মোর, তিনটা দেশরে সিটিজেন আসিকি খেলিছন্তি।
0: আজ্ঞা।
1: সেমতি রিজিড সিটিজেনশিপ নুহে রুলটা।
0: এবে স্পেন চম্পিয়ান হেলা, স্ট্যাটিস্টিক্স কোন কহুছি যে স্পেন ভালো খেলিলা আর্জেন্টিনা ঠু?
1: হ্যাঁ, ভালো খেলিলা মানে আপনার গোটে কথা আমি কই দিয়া যে এই যে ফাইনালটা হল 23তম ফাইনাল এটা।
0: আজ্ঞা।
1: এই 23তম ফাইনাল ইয়া পূর্ব 22 ফাইনালকু বিট করিছে
0: প্রদর্শন হিসাবে।
1: হ্যাঁ, প্রদর্শন হিসাবে। ফর এক্সাম্পল আপনার দেখুন, যে খেল 90 মিনিট খেল ভিতরে, এক্সট্রা কথা ছাড়ি দিও, শিডিউল টাইম হচ্ছে 90 মিনিট খেল ভিতরে স্পেন 20 স্ট্রং শট ডেলিভার করেছে গোল টুয়ার্ডস গোল, তা ভিতর 11টা টার্গেট যাইছে। সে যে খেলিছেন সে 68% পজিশন তাঙ্কর তাঙ্কর হাতে 68% পজিশন পাসেস সেমানকর কেতে দেইছেন 803 নম্বর অফ পাসেস, 803 নম্বর অফ পাসেস। তারপরে সেই পাসেসরু 90% একুরেট করেক্ট। আর্জেন্টিনার দেখিদেলে জনা পড়ি যাব।
0: আজ্ঞা।
1: আর্জেন্টিনার পোস্টকু গোল পোস্টকু মাত্র 3টা অ্যাটেম্পটস।
0: আজ্ঞা।
1: আচ্ছা, আর 3টা ভিতর গোটে বি টার্গেট নাই হল। তারপরে তাঙ্কর পজিশন হচ্ছে 35% পজিশন, ইয়া আগর পজিশন লোয়েস্ট ছিল ওয়ার্ল্ড কপরে 37%, লুজিং ফাইনালিস্ট

প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডিবি যেপরে রথ উপরে উভা চতুর্থা মুরতি জগন্নাথ বলভদ্র সুভদ্র।

0: ভক্ত দাসিয়া, তোমার ভক্তের মুখ প্রীত।
1: কে কে তুমি? দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ।
0: মতে চিনি পারুন দাসিয়া, মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ।
1: জগন্নাথ
0: নারায়ণ, দশ অবতার, মৎস্য, কচ্ছপ, বরাহ, নৃসিংহ।
1: প্রভু প্রভু, মোর জীবন কৃতার্থ হয়েছি প্রভু।
0: কি বর মাগুছ মাগদাসিয়া?
1: না, মোর কিছু লোড়া নাই প্রভু, কেবল গোটিয়ে মিনতি। এ অছব বাউরি দাসিয়া, যেতবে যাহা দেব তাহা তুমি শ্রীহস্তরে গ্রহণ করিব প্রভু। অছব বলে ঘৃণা করে দূরেই দেব না।
0: তথাস্তু ভক্ত দাসিয়া।
1: নিদ বাউলারে ই কি স্বপ্ন দেখিলি? তেবে কোন সত্যি প্রভু শ্রী জগন্নাথ এ ছাড় বাউরি ডাকে প্রীত হয়েছেন? নীলচক্রু দশ অবতার ওহ্লাই আসি আশীর্বাদ করে যাচ্ছেন বড়দাণ্ড উপরে। হভু, তুমি জগতর নাথ প্রভু, অন্তর্যামী ভক্তর মন জাণি সবু পূরণ করেছ, সবু পূরণ।

0: ceito suito pododola.
1: আরে এ কোন এলা
0: তো পদডোলা
1: আর কিছু খাবারের লোহ বই যাচ্ছে
0: এ আমি
1: ছাড়ি এমনি কাছে চাইলে
0: আরে প্রভু উদ্ধার কর মতে এ না গুঞ্জি দিকে মুনতে প্রভু উদ্ধার কর মতে প্রভু উদ্ধার কর মতে দেখ দেখ কমলি ধোবলা পেজসর মধ্যে কালিয়া পুরুণি শাগ সেই শ্বেত পদ্মডোলা তাকে মু ভুঞ্জিবি কিপরি এ শঙ্খ চক্রধারী মাধব মুকুন্দ মুরারি দেবতা দইতা পূজিত
1: কে কইছি আছো দুনিয়া নাকি দিও রে আরে কি আছে তুমি শুনো রে মো সংসার সরি গেল রে মো সংসার সরি গেল
0: ও দেবতা দো
2: রে আরে কোন হ্যাঁ এমনি পড়া তুমি তো
1: কই সংসার সরি গেল মো সংসার সরি গেল আমি ভূত গির আছি পুরস্তমর মো সংসার সরি গেল আমি কোন করি
0: জগন্নাথ
1: সরি গেল
2: হে জগন্নাথ
3: আহা এ অঝড় বাসিন লাগিছি
2: ফেলে মুদুলি গুনিয়া ছড়া আউ কাহার মন্ত্র কাটু করিব না
3: না না চমনা পড়ি পেই দিও হে তো ইনতে নাচুছে ঠাকুর ধন্ডা হাতে বান্ধি মানে লুহা কণ্ঠ গোটা আন্ধ্র অন্তর বান্ধি
2: হে দেখ আখি কেমতি বড় বড় দিশুছি লুহ ধার ধার বহি যাচ্ছে বিলকুল খন্ডিয়া বুত হাবড়ে পড়ি যাইছে দাস আরে আরে কোন হেছি এমনি পার্টি তো না কাই করছ সে শুনিয়াকু নাই আউ রাতিটা সারা বড় দাণ্ড ধুলিতে পড়ি রইলা আচ্ছা হও হও হও ব্যস্ত বন্ধু ব্যস্ত বন্ধু দেখিবা কোন হচ্ছে আরে দাসিয়া এ দাসিয়া তবে এমনি পাগল পরি হচ্ছে কি
0: মু পাগল হয়ে যাইছি সাথে মু পাগল হয়ে যাইছি দেখুন সুর

0: খুব মনলা খেয়েছি দাস তো লুগণা তো বালিগাঁ সার
1: না গো সেই মো ভি কে ভাল কারিগর এ গাঁরে অন্তু সমস্ত অভাবী লোক বার ধন্দা নকলে পেট পোষি পু না তেমন খালি লুগা বুণারে মন দিয়ে পড়ছি কি
0: হ্যাঁ রে দাস ই কাল মহরক যেমি সেতিরে পর্বপর্বাণি কি বিবাহ ব্রত নহলে নূয়া লুগা পিঁধুছি কি
1: সেইপাই অনেকঙ্কর তন্ত বন্ধ হওয়া বসলে গোসাই
0: হো দাসিয়া চাউল মানে নেই যা আউ যা কৌড়ি শ্রীক্ষেত্র ফেরিলে দেবী সবু কৌড়ি ঠাকুর কদলী ছেনা বার কিসমের আউ আউ ভোগ তৈরি করে দিয়েছি পাখের আউ কৌড়ি না এই বাড়ি নড়িয়া গছরে এবর্ষ নূয়া হয়ে নড়িয়া ফলিছি পুরস্তমরু ফেরি সে নড়িয়া বিক্রি করে তোতে কৌড়ি দিয়ে দেবি
1: নূয়া গছরে নড়িয়া ফলিছি গোসাই
0: হ্যাঁ রে দাসিয়া বেশ বড় বড় নড়িয়া ফলিছি মাত্র ছ বর্ষে গছের নড়িয়া আসিগাল
1: গোটে কথা কহতি গোসাই
0: কহ কৌন ভাবছ
1: কুয়া গছরে পহিল নড়িয়া মতো দিকে গোসাই
0: পহিল নড়িয়া তোতে দেবি আরে সে নড়িয়াটি তো গাঁ মহাদেব নিকটে ভোগ করা ভাবি
1: না সাথে সেইটিকে মতো দিও মোর আউড়ি লোড়া না
0: হো তো ইচ্ছা কিন্তু নড়িয়াটি নেই কোন করিবু কৌড়ি নেই থেলে কিছু দিন চলে যাই থাকতু
1: না গোসাই মু নড়িয়াটি নেই ঘরকু যাবি নি আপনকু দেবি
0: আরে মতে দেবু
1: হ্যাঁ তম কদলী ছেনা মনোহর সহিত তুমি মো নড়িয়াটি শ্রীক্ষেত্র নব
0: শ্রীক্ষেত্র নেই কোন করিবি
1: জগা কালিয়াঙ্ক নিকটরে ভোগ শেষ করি তুমি নড়িয়াটি ধরি গরুড় পছরে ঠিয়া হব কহিব প্রভু জগন্নাথ বালিগাঁ দাসিয়া তোমাকে নড়িয়া পঠাইছি তুমি হাত বড়াই তা নড়িয়াটি গ্রহণ কর মহাবাহু
0: কোন কহিলু জগন্নাথ হাত বড়াই তো নড়িয়া নেবে
1: হ্যাঁ গোসাই যদি হাত বড়াই সে তোম হাত নড়িয়া নিয়ন্তি বাউরীর নড়িয়া বলে ঘৃণা করতে তবে তুমি নড়িয়াটি ফেরাই আনিবে

0: করো এ মন্তে যাচু করে ধরি সে আম্ব শুনে গলা চড়ি
1: শুনে গলা চড়ি
0: হ্যাঁ রে বাপ সতকু সত আম্ব বার দেহরু গোটা পরে গোটা আম্ব অন্তরিত হয়েগলা অল্প সময় মধ্যে আম্ব ভোজ খাওয়ালি একথা সতকে মিশে জাঁয়া পণ্ডা দৌড়ে রত্ন সিংহাসন পাখু দেখলে টাকুয়া গুড়া রত্ন সিংহাসন পাখে জন্ম হয়েছে
1: নিধিন না দাসিয়া তেমন মনুষ নুহে সে ভগবান
0: নাই বাপ সে জনে শ্রেষ্ঠ ভক্ত পুনি কবি
1: কবি
0: হ্যাঁ এ দাসিয়া ভাগবত ভক্ত মালিকা চৌতিষা এসব কথা তো কোন জানিনু
1: না নিধিন না এসব কথা মু জানি নথিলি
0: তা বিষয়ে এমনি আহুরি এত অনেক বিচিত্র ঘটনা শুনিয়াকু মিলে
1: হউ মু আসছি না
0: এ রহ রহ রে নন্দ র মু বদ্ধ তো সঙ্গে দাসিয়া পাখু যিবি তাকে টিকে দেখি আসিবি
1: হউ হউ তবে আস শীঘ্র যিবা আস
2: ও গোসাই শান্তে শুনো শুনো
1: দত্তরে কে গোটে পছরু ডাকিলানি আরে আরে আরে কোন পাঁচটা লোক ইয়াড়ে ধপালিছন্তি
3: এ গাঁ নাম বালিগ্রাম না
1: হ্যাঁ এ নড়িয়া বগুচার কোন জানি পারু না এটা বালিগ্রাম ব্রাহ্মণ শাসন
3: আচ্ছা তাহলে খদাল সাই কেউ পাখেরে
1: আরমুন্ডে আরমুন্ডে কাঁ ঘরক যাও তুমি
3: আমি দাসিয়া ঘরক যাব
0: দাসিয়া বাউরি
3: হ্যাঁ
0: আসিল কোউঠু
3: পুরস্তমরু
0: পুরস্তমরু তা পাখে কোন কাম
3: তাকে টিকে দেখা করিব
1: তুমি কিয়ে
3: আমি পঞ্চসখা
1: পঞ্চসখা
3: হ্যাঁ মু জগন্নাথ সে হচ্ছে বলরাম সে যশবন্ত সে অনন্ত এবং এ পাখে অচ্যুত
0: আপন বৈষ্ণব ধর্মর শ্রেষ্ঠ সন্ত প্রভু পঞ্চসখা মহাপ্রভু চৈতন্যঙ্ক অন্তরঙ্গ ভক্ত
3: হ্যাঁ আমি সেই পঞ্চসখা যুগে যুগে আমি জন্ম নেইছু এই ভূমিতে
0: কিন্তু ছার দাসিয়া বাউরি ঘরক আপন গমন করছেন কাহিঁকি প্রভু
3: সে কিন্তু ছার দাসিয়া বাউরি নুহে আম প্রবর্তিত ভগবত ভক্তি মার্গ অনুসরণ করি সে জনে শ্রেষ্ঠ ভক্তরে পরিণত হয়ে সারিছে
0: কাহিঁ আমি তো কিছু জাঁপারু না প্রভু সে আমার লুগা বুণুছি ঘরে ভাত নথিলে দিন দিন উপবাস রহুছি
3: সেইথিপাই তো সে আমার শ্রেষ্ঠ সংসারী হয়ে মধ্য বৈরাগী শ্রী জগন্নাথঙ্কর নিকটতম
0: মনরে পরতে হেউ নাই প্রভু
3: তেবে আসন্তু আম সহিত তাকে আমি পরীক্ষা করিবা ভক্তির পরাকাষ্ঠা কেতে তার সমীক্ষা করিবা
1: তেবে চালন্তু প্রভু

0: তুমি আম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ দাসিয়া, তুমি জনে মহাপুরুষ।
1: না না না, মু যে ছার অছুয়া বাউরি কূলর মণিষটিয়ে।
0: যে ভাবকু দূর অভাবকু নিকট সে অছুয়া। দাসিয়া, তুমি যে ভাবকু নিকট অভাবকু দূর।
1: গুরুদেব গুরুদেব, মো জীবন ধন্য হয়ে গলা গুরুদেব, এই জীবন ধন্য হেলা।